0: অভিযোগ পঞ্চাশটি আঁকা হাসপাতাল সীতামোর নির্বাচন কাঠমান্ডু কলকাতার সাথে শাখাহরূ তা বলে বালেশ্বর ব্রহ্মাণ্ড ও হাসপাতাল মা
1: সিআইএন প্রশাসন সুনির হওয়ার কথা।

0: ফল রাখছে ফলে তো আনন্দ আছে নি সমস্ত কোপলে তো আচ্ছা হয়ে গেছে এক তো বিধান অনেক সময় আছে আছে এটি তো না
1: ও সমস্যাটা উত্তর সিমসন আপনার কি
2: কিরা
0: লাগছে তা আলো তো পড়ে গেল সুন্দর সাই রাসায়নিক বিষাদীকে সাথে জৈবিক

ধূমপান মহিলা বাসে দুরাগি তাদের অনেক দিন তৎপরী আজুক নিজের একাধিক জীবন হাজার নিশানা রোগ বসে পাঁচই সুস্থ জীবন আপনাই রেডিও পূর্বাভাস সহকারী স্বাস্থ্য

কাছে ভালো করে পরীক্ষা পাশে করলো, তাই আপনি ভাই আসলে তো ব্যবস্থা করে সমাচ্ছে একটা শিশু সত্যিটা ভাই কাজ এখন তোমার কর্মচারী হলো কল্যাণ করবি বলাটি কর্মচারী হলে অভাব ভাইটা ধর্ম প্রথম গরিব হাসান সরকারি কর্মী কিন্তু প্রতিনিধি গরিব।

0: প্রকৃত ইংরেজি কথাই তরকারিকর করতে গেলে অমৃত সংস্কৃতি সরকার রাষ্ট্রীয় স্মৃতি
1: সংস্কৃতি